हिया बांची थोड़ा भैया, तेल के प्राइस फिन चढ़ गए, ओतो के तेल के प्राइस फिन चढ़ गए भैया। ओली प्राइस ऑफ द होक्स्ट निफो इन फिर वेकन, चार हफ्ता के भीतर में तेल के प्राइस बहुत चढ़ गए भाई। ओली प्राइस इन हेवन होक्स्ट निफो चार हफ्ता में अमेरिका बोले है सोमार के बोले है स्ट्रात होमस में बोले ओके ब्लॉकेर कर इसे। अमेरिकन से प्रेसिडेंट डोनाल्ड बोले हैं ऊपर से ट्वेंटक प्रोसेस उमांगे तोल है फकरे ए बोले एन एन फॉर ब्रेंट ओली के बोले ट्वेंटक प्रोसेस मांगे एक बारेल ब्रेंट ओली के बोले मांगे हैगा इन फूर रखते हो के तुम भरिए द मार्च स्टाफ फन रिवर ओली ए द मिडल ओस्टन कोस्टन दिनसाग ओक्टन 84.80 डॉलर zo'n 74.50 euro de prijs van een vat Amerikaanse West Texas intermediatie olie steeg naar 79.84 dollar mensen. Totaal behoort manga hoe je trim kondig zo maken. Ki Iran ke haven zo'n hega zo straat Hormuz me ba. Aur bole hega mangarwaal se 10 baje se Nederlandse tijd. Opnieuw bole blokkeer kar dega. Ki koi na aai seke na jai seke he. Amerika deed dat al eerder na het tekening van de intensieve verklaring. Bole hega VS blokkeer kar dise. Verder Trump weten dat ieder skip dat wel door de zeestraat vaart tol van 20% over de waarde van de vracht moet betalen. In ruil daarvoor zal Amerika het schip beschermen. Het is niet bekend hoe dat moet gebeuren. Bolle hega hamtelijke beschermkrab. Maar bolle 20% tolon met tol bhario bhaiya. De aankondiging van Trump is een nieuwe wending in de strijd tussen Amerika en Iran over de controle van de straat Hormuz in tussen Iran en Oman ligt. Met de tolheffing treffen de Amerikanen niet alleen Iran, maar ook de internationale handel. 34% van de wereldwijde oliehandel passeert de zeestraat. Dus hoe ze teel passen weten, op je submisbruiker. Ja, dit is ook alweer. Op harike pare. Dit is Jogi ka bole hai. Jogi, Jogi. Mahinder Jogi bole hai. Forces is ka fai hape. Dat tu jano rahi. Santo ki raha. Una hai. De ego waarnemer voorzitter hoa pe hai. Maar ab u sabke chahi go nawa wala kise kare ke. Ta Mahinder Jogi bole hai. Bole hai ga. Ego purana minister. Uske kara Ganesh Kumar Kanhai. Bole u khas. Beschikt hij als partijleider. Volgens hem beschikt kan hij over een goed cv. Kent hij de VHP van buiten, binnenuit en zou zijn verkiezing geen slechte keuze zijn. Kan hij ke bole he. Ganesh Kumar kan hij ke bole he. Als voorzitter VHP ke banawe ke. Maar hoe akeel nam bestaat kar pai. Ik er bare me Jogi bole he. Dat hij alleen een kandidaat zal ondersteunen wanneer hij overtuigd is van dienstkwaliteiten. Formeel is er nog iemand, niemand voorgedragen naar binnen de partij. Zijn volgens hem al beweging gaande in de aanloop van bestuursverkiezing mee. Orbole hega deskundige belangrijk hega dan leeftijd. Jogi vindt dat nieuwe voorzitter hard moet hebben voor Suriname en de VHP niet voor eigen gewin mag gebruiken. De partijleider moet volgens hem beschikken over deskundigen en er ervaring. Jogi ziet eigen kandidatuur niet zitten. Après bole bole hem als voorzitter bole hem naar de kila, ki hem voorzitter bati. En hoe is de kila bole hem naar de kila oma. अब देखो भैया लेडिन के सुरीनाम में बड़ा जबर साइबर क्रीम हो लगल भैया लेडिन गेवन द खतरीन ओवर द साइबर रिस्क बेहतर ते हरकेनन तू जाने साइबर भैया का बोले इंटरनेट के चीज समन बहुत जबर का बोले है अन अन अन अन क्राइम हैगा साइबर रिस्क है तो ओकर बारे में बोले हैगा सबन तोरारिका होटल में तू इधर वर्कशॉप करी से साइबर सिक्योरिटी के बारे में और बोले वर्कशॉप बोले हैगा अन रखीरिंग बोले है इंटर अमेरिकन से ऑटोविकलिंग्स आईडीबी बैंक ऑर्गेनाइजर द बेइन कोस्मा डील आउट फॉर रिक्स ट्रेनिंग एंड दी वर्डन गेसोर्ग फॉर द ईसीटी प्रोफेशनल्स और बोले फॉर द गेरिनोमिटेड साइबर सिक्योरिटी बिड्राइवन इन सुरीनाम तो सुरीनाम में भी साइबर भैया के बारे में सब कोई के ऋषि को है क्रिस द्वारका सिंह जोनबा
IC के सिक्योरिटी कंसल्टेंट बा बोले हैगा लाटविया का कम्युनिकेशन डी सिरिनाम ऑप्टिकल दैट ऑर्गेनाइजेशन स्टेज अफलंकर वर्डन फॉर डाटा एंड डिजिटल प्रोसेस इन हमारे जनता अब देखो एक औरत भैया फ्लिक टाइक में से उड़ गए बहरे हां उड़ गए भैया फ्रॉ फॉर एट फ्लिक टाइक राम खसोखन और खसोखन मन आल्सो दूत खान खान में जामन एक बारे में आदमी बोले है फोरग वीक बोले एगो प्लेन के अन अन खब्रोकर फ्लिक्ट आईना दग गया भैया आईना फूट गया तू जाने हैगा बगलिया वाला खसोखन और ऊ जाने जो फूट जाए तो भीतर की चीज बहरे खींचेगा तब बोले एक बारे में बतावे है तेज फ्लिक्ट ना राइनर लिख्त नोग इन सिकन हुई है हाथ Zich volgens de vrouw weinig herinnering van de gebeurtenis heeft moeite met communiceren. Toen ja, wat daar weer heen bolle heen Svetlana hield haar echtgenoot vast aan zijn benen, terwijl zijn hoofd en schouders uit het vliegtuig stakken. Ook al had hij een moeie, behere hoige schouders, behere hoige he, en Adamia ook haar goor pakkerke, en nietje dawaai ze wil je toet beoordje, te wil hem bieter saad jabe. Ik haar baare me bol ze, Griekse publieke me, omroep me, de man hing volgens haar bijna 2 minuten deels uit het gekozen vliegtuig ramp, en verloor zeker 3 keer het bewusteloos, maar bolle goor na Choriza van Aurat ke, bolle ik reageerde meteen, pakte zijn benen. Ik dacht, als we dood gaan, gaan we samen dood. Ik heb bolle admie van Aurat ke, tajor chahe he. Anders getuigen melden eerder dat de man zijn gordel had omhaat, waardoor zijn vrouw hem samen met 2 andere passagiers weer naar binnen trok. Ook een gordel hebben je lagaar ademje ooit maar een na oorpijl nee ademje zoi gojaan. Bolle 61-jarige man raakte zwaar gewond natuurlijk en verkeert in shock. Vooral zijn hand is er slecht aan toe. Verder heeft de brandwonden kan niet communiceren. Ook kan zijn gebeurtenis niet goed herinneren. De Griekse naar de Duitse. En toen het vliegtuig plotseling 2700 meter zakte, volgens verschillende Griekse media, leek erop alsof een deel van de vliegtuigmotor was afgebroken en tegen een raam was geknald. Het raam ging stuk, waardoor de cabine druk verloor, de mensen. En ja, wat we hega voelde alsof we niet konden ademen. En ja, wat hij passagiers bolen hega, bolen ook zelfs zo'n neerstort, hoe ja, we. En bolen hega, hoe ze voelen karatra, niet konden ademen, hoe ze saas binnen lijken. Maar dat deko bij je, je podiat, ketra, bawal he. Meerdere keren buiten bewusteloos, hoe je ha. Zuurstof gebrek tra en shock. Een andere passagier dacht dat iemand per ongeluk de deur van een nooduitgang had geopend. Maar Reiner zei in een verklaring dat het vliegtuig was teruggekeerd naar de luchthaven en de passagiers een vervangende vlucht hebben gekregen. Onder meer Boeing, het bureau van Amerikaanse luchthavenautoriteiten, de Europese Unie voor de veiligheid van de luchtvaart onderzoeken wat er precies gebeurd was. Kijk, hij zei een wat dacht ik, ja, toen je baant he. Reiner ke bare mein lekin bahut himmat ke baat hai ki okar admi oke zor se god pakad ke apan aurat ke pakad le raha bhaiya ab dekho yahan ka batave hai bhaiya since the east mandan orlok jo tu jane ukrainam hue hai ga jab se shuru bhel orlok ukraine aur rusland mein itra admi ukrainam na maral bhai jitra admi ab maral hai Vooral Russische luchtaanvallen over steden ver van het front zijn de schuldigen. Ik heb een VN mensenrechtenmissie in Oekraïne me bole hè, bole waarnemersmissie bole hè. Amerika is geëscaleerd trend met de stijgende tol. Burgers, janta mara hè, hoe apen bhaiya. Behoed van ontruste escalatie hè. Or bataye gaye hè gaan. Ki o mahinwa mein 293 Oekraïense burgers marala het oude record van pas een maand het slachtoffertal lag in de eerste helft van 37% to itra admi ke mari sega Rusland jai ke janta ke onschuldige mensen jai ke aur marale bhaiya o hai Oekraïne mein भैया हम तरी जाई तो SLM भैया यहाँ बड़ा खुशियाली हम देखेला है SLM सलाह करी से भैया इस या ओ बोले ओ दिट्स
en ziet kansen voor nieuwe samenwerken. Luchthavenmaatschappij SLM, Bollehega standaard, Bollehega audit van de internationale civiel, een ISEA ook doorlopen. Volgens de algemene directeur Johan Sandy bevestigt het resultaat dat de nationale luchtvaartmaatschappij voldoet aan de internationale veiligheid en kwaliteitsstandaard, wat de weg vrijmaakt voor nieuwe commerciële samenwerking. Dat is wel een goed teken, mensen. Ouders hebben een auditslezen gehad, dat wil 9 juli keer beoordeeld bij Lega SLM, die ons op internationaal mee veiligheid. Maar oké, okay. Toen, ja, hoop ik helaas op iets mooi jaar, maar vertraging wel waarin mee kan je. Maar dan laat ik even met rust, mensen. Zodra er nieuws zijn over SLM, ga ik jullie zelf opdekken. Bij jabberdjes cocaïne patpaklaan mij na. Ik doe je, bhaiya. 3700 kilo cocaïne milal hai na pakraan hai, bhaiya. Kus van Suriname mein. Indam kus Suriname mein. Machari ke boat mein, bhaiya. Umana kukuhi pataka raha nani. Kukuhi pataka na raha. Yarbaka na raha. Oma cocaïne raha. 3700 किलो कोकाइन मछरी के बोट में भरला 7 तारीख जुलाई के ब्राजीलिया के सिपाही और अमेरिका के ड्रग्स के दिया के इस अब संघे जाय के पकड़ी से और इतरा डेढ़ श्रीनाम के किस पे पकड़ान है 3748 किलोग्राम कोकाइन ऑन बोर्ड और द बोट अरिफेर्ड सोमवार के 13 तारीख के मरीना बासर बेलम मेलाई से बोटिया के सेवन स्लीप करके उतरा कोकाइन से और बोले ब्रासिलिया से देश तक पारा में और बोले है बकेंड दैट 4 ब्रासिलियानन ऑफ हेटर दैट सेन आंगहाउडन of verdenking van internationale drugshandel, samenzwering in de financiering van drugshandel. Of volgens de federale politie was de actie het resultaat van een onderzoek dat in april werd gestart met steun van de internationale inlichtingendienst. In april is een onderzoeker te gaan. De opdracht is een van Pakalisega. Op het oude vermoedelijk Uchijwa Jatra Guinea Afrika mee via de zogenaamde Suriname route. कि सरनाम में तू जाने कहां से हम पकड़े भैया वहां बोट उठना है तो बोले सरनाम के रूट से बोले सब यात्रा क्यूनी अफ्रीका में बोले व्हाट स्टेज फाकर खबर एक दूर क्रिमिनल ऑर्गेनाइजेशन ओम ड्रग्स वनाइट है अमेज़न खबीन ना अंदर लंदन तो स्मगलर मेंस और यहां बताए गए हैगा बोले ऑनकफेस 1600 किलोमीटर इसे फार कर भाई द actie werd uitgevoerd door een schip van de Bocaina van de Braziliaanse marine dat 10 dagen op zee verbleef in samenwerking met het team van de federale politie. Op het oude hega eenmaal zulke pakketten cocaïne middel heeft. Voorlopige test bevestigt dat het een pure cocaïne ging. Aan boord verbonden zich alleen de kapitein en 3 bemanningsleden, allen afkomstig uit Para. Ribab, ribab. Ja, maar daar aan de boord bevonden zich alleen de kapitein. Oude 3 bemanningsleden, allen afkomstig uit Para. Volgens de marine werkte zij mee tijdens een inspectie. De boot bleek echter niet over de vereiste documenten te beschikken en was uitgerust met meerdere extra dieseltanks, waarmee een overtocht van ongeveer 10 tot 15 dagen in Afrika met Pahunjar bhaiya. Mooi voorbereid kalelaha. Ze beslag hoege he. Pakketten ze beslag hoege. Verder onderzoek hoege he. O bole hega deskundig abgeile botia. Bole hega meer duidelijkheid te krijgen over gebruikte logistiek. Reisroute herkomst van de lading. O bole volgens de regionale hoofdcommissaris bole he. Alexandra Andreda Silva bole onderzoek he. Ki operatie joraha financiële. Shared by Lego criminele netwerk se. Bolen kirgo criminele netwerk kaleraha. Uit onderzoek blijkt dat de vaartuig is gebouwd op een scheepwerf in Para. En dat de 4 aangehouden verdachten ineens uit de deelstaat afkomstig was. Toen de autoriteiten analyseren momenteel mobiele telefoondocumenten beslagwege he. Abdeko ikerbane me. Aur kon pakra bhaiya bari.
चकल्लस हुए है, यानी कि कोकेन के बारे में एगो अपस्पोरिंग फर्सोक थे भैया यहाँ पे है। एगो आदमी लिखल है कि एक सिपाही खोजे बहुत जोर तोड़ से भैया एगो त्वेसी इवन तक 10 तारीख नवंबर में नहीं खती त्वेसी इवन तक में एक खबर है बुरकी ओकर नाम बा और का बोले हैगा है वर्थ इरफान फरदाह स्कूल कल दे नी में अन क्रिमिनल ऑर्गेनाइजेशन ओवरट्रेडिंग फॉर वेट फॉर दो फंड मिलन एंड ओवरट्रेडिंग फॉर फू वेरा भैया। ऐसे बात है हमारे प्यारे प्यारे मीठा मीठा जनता अब देखो एगो ब्राजील के औरत भैया फेफन फेफ तक यार में ओके सबन छोड़ाई से फेफन फ्रो फन्ना फेफन फेफ तक यार बफरेट एड मॉडर्न स्लाफर ने बे रेक फैमिली। अब देखो एगो ट्वेंटी तक यार ब्राजीलियन से औरत हैगा इस बफरेट की फेफन फेफ तक यार उ काम करी से आर्बेज ओवर इनकम्स एंड फ्रेवेल फॉर लीडर ओके समन इसुलेर कलर आगो घर में वेरक हट फॉर एक फॉर द्री खीन राशिस तीन खीन राशिस उ काम कर रहा फन द सेल्फ द फरवोखन फैमिली द साक वाम आन इट लेखना आन अनोनीम टीम 1971 में वो तुन से 7 यार आउट वास सामा में थान मुदर एंड योंगर सिस तरह बेर फामिली ने ओम खेई बेर फान फोर्टाले साम गए लहां वो रहां नोर्थ ओसन ब्रासिलीम जो छोटा पे सान बरी से उच गए लहां वो घरवा में फोर हार ओफर लेदन सो द मुदर हेट मैशे हेवन का खेई फन बोले मर्गेट लड़कों के दे दे रहा बोले आन अन डॉक्टर फन een persoon van een gezin bolle haar jongere zus bleef eisen eens bij de familie wonen maar vertrok volgens het gezin later na een ruzie ego chalgera bolle maar ego ke 55 jaar hoe een ghar me isoleer kerke ose kam karwao te bhaiya kon niet lezen en beschikte niet over een bankrekening ook had zij geen vrienden of partner ging zij nooit alleen op pad en had zij geen contact met haar eigen familie op bolle ze leefde in een soort gevangenis. Bolle, ze heeft nooit een privéleven gehad, mensen. Onia wat onderzoek naar mogelijke fraude. Familie wordt ook verdacht van fraude met overheidsgeld. De vrouw ontving maandelijks 600 reel, ongeveer 95 euro via een sociale programma voor mensen in armoede. Ook een fraude kaller op haar. To je sababaan Brazil ke hein, hamare प्यारे प्यारे जनता हम सोचे आप लोग के गीत सुना रही तो अभी हम वापस आ जाएंगे।